নমস্কার, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান।

এইডস মূলত একটি মারাত্মক সংক্রামক রোগ যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করে চলেছে। যদিও চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির দরুন আক্রান্ত মানুষ দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারছেন বা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন, তবু এই রোগকে সম্পূর্ণভাবে নির্মূল করতে টিকার কোনো বিকল্প নেই। তাই প্রতি বছর 18ই মে পালন করা হয় বিশ্ব এইডস টিকাকরণ দিবস। এই দিনটির উদ্দেশ্য হল এইডস প্রতিরোধে কার্যকর টিকা আবিষ্কারের জন্য বিশ্বজুড়ে গবেষণা, সচেতনতা এবং সহযোগিতার গুরুত্ব তুলে ধরা। বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন যাতে ভবিষ্যৎ প্রজন্মকে এই সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা যায়। এই দিন আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, এইডস আক্রান্ত মানুষদের প্রতি সহমর্মিতা ও সম্মান দেখানো। কুসংস্কার বা ভয় নয়, প্রয়োজন সচেতনতা ও মানবিকতা। আসুন আমরা সবাই সচেতন হই, সঠিক তথ্য জানি এবং একটি বৈষম্যহীন ও সুস্থ সমাজ গড়ে তুলি।

মহিলা সমৃদ্ধি যোজনা হল দারিদ্র সীমা নিচে থাকা নারীদের স্বাবলম্বী করার জন্য একটি কেন্দ্রীয় প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হল অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে কম সুদে ঋণ প্রদান করা হয়। যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তারা আবেদন করতে পারেন। নিকটস্থ ব্যাংক বা মহিলা কল্যাণ কার্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারেন।

আবেদনকারীকে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে, বয়স 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে, প্রয়োজন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট আকারের ছবি।

আমাদের সংসারে বয়স্ক নাগরিকরা অনেকটা বট গাছের মতো। বট গাছ যেমন তার ছায়া দিয়ে অগণিত মানুষকে আশ্রয় দিয়ে থাকে, সন্ধ্যা শেষে আশ্রয় দেয় অসংখ্য নানা রঙের পাখি, ঠিক তেমনি আমাদের সংসারে প্রবীণ মানুষটি তার ছায়ার মতো ভালোবাসা দিয়ে সংসারের প্রতিটি মানুষকে আগলে রাখে। সারা দিনে কার কখন কি দরকার সেগুলো ওনাদের খেয়ালে থাকে। হয়তো তারা বয়সের ভারে সংসারের সমস্ত কাজ করতে পারে না, কিন্তু কার কি খেতে ভালো লাগে সংসারের ছোট্ট সদস্যটির দিকে তাদের পূর্ণ দৃষ্টি থাকে। বর্তমান সমাজে মানুষ শুধুই নিজের কথা ভাবতে ভালোবাসে, কিন্তু সংসারে যদি একজন প্রবীণ নাগরিক থাকেন, তিনি কিন্তু ঘরের চেয়ারে বসে থাকলেও অপেক্ষা করতে থাকেন তার প্রিয় মানুষগুলো সঠিক সময়ে ঘরে ফিরল কি না। কারো ঘরে ফিরতে দেরি হলেই চিন্তায় উদ্গ্রীব হয়ে যায়। আজকাল টিভি খুললেই কিংবা খবরের কাগজ খুললেই দেখতে পাই গৃহবন্দী হয়ে কোনো প্রবীণ নাগরিকের মৃত্যু হলো। আসল কথা হলো, আমরা সবাই চাই নিজেকে প্রতিষ্ঠিত করতে, আর সেই কারণেই বেশিরভাগ ছেলেমেয়েরাই তাদের বৃদ্ধ বাবা মাকে একা রেখে বিদেশে পাড়ি দেয়, আর বৃদ্ধ বাবা মা একা পড়ে থাকে ঘরের পরিচারিকাদের হাতে। ছেলেমেয়েরা বিদেশ থেকে হয়তো অর্থের কোনো অভাব রাখে না, কিন্তু ভালোবাসার অভাব হয়ে যায়। যে ভালোবাসা কোনো পরিচারিকার হাত দিয়ে মেটে না, তাদের অসুখ বিসুখে সঠিক সময় তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো লোক থাকে না, সঠিক সময় সঠিক ওষুধটুকুও তারা পায় না। যখন সব শেষ হয়ে যায় তখন হয়তো ছেলেমেয়েরা আসে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে আসেও না। আমাদের এটা সব সময় মনে রাখতে হবে যে একদিন আমরাও এই স্থানে পৌঁছে যাব। সেদিন হয়তো আমাদেরও কেউ থাকবে না এক গ্লাস জল হাতে তুলে দেওয়ার। বয়স্ক নাগরিকদের আর একটা বড় সমস্যা হলো একাকিত্ব। আজকাল আস্তে আস্তে সংসার ছোট থেকে ছোটতর হয়ে আসছে। এখন আমাদের সমাজ থেকে যৌথ পরিবার একরকম বিদায় নিয়েছে। সব ক্ষেত্রেই দেখা যায় বাবা মা আর একটি ছেলে বা মেয়ে। আগের দিনে কি ছিল না, কাকা জ্যাঠা সবাই একসাথে থাকত, তাই বৃদ্ধ হলেও বড় সংসারে থাকার কারণ কেউ একাকিত্বে ভুগত না। প্রবীণ নাগরিকরা বৃদ্ধ হলেও দাপটের সাথে বাঁচত, কিন্তু এখন তারা ছেলে বৌমা অফিস চলে গেলে একা পড়ে থাকে, আর এই একাকিত্ব থেকেই তাদের দেহে নানা রোগ মশা বাঁধে, তারা মন মরা হয়ে বেঁচে থাকে। এই যেন বয়স হলে সব আনন্দকে বিদায় দিয়ে ঘরের এক কোণে পড়ে থাকা, তাদের মতামতের কোনো দাম নেই, তাদের ভালো লাগা তাদের খারাপ লাগার খবর কেউ রাখে না, কেউ একবার তাদের দিনের শেষে জিজ্ঞেস পর্যন্ত করে না আজ দিনটা তাদের কেমন গেল। কিন্তু এই মানুষগুলোই একদিন তাদের এই সংসারটিকে ভালোবাসা দিয়ে তৈরি করেছিল।

0: তাদের মতামতে রাজ কোনো দাম নেই। এ কথা সত্য যে বয়স্ক লোকেরা সংসারে একটা বিশেষ স্থান অধিকার করে থাকে। ছোট বাচ্চাদের কাছে বয়স্ক ব্যক্তিদের বিশেষ প্রয়োজনীয়তা আছে। শুধু তাই নয়, সমাজে এমনকি দেশের জন্য প্রবীণ নাগরিকদের থাকা দরকার। তাদের অভিজ্ঞতার একটা বড় দাম আছে। আজকাল বহু বৃদ্ধ বৃদ্ধারা বৃদ্ধাশ্রমকে নিজের বাসস্থান করে নিয়েছেন। অনেকে সংসারে পরিত্যক্ত হয়ে বৃদ্ধাশ্রমে চলে যান, আবার অনেকে ছেলেমেয়েরা বাইরে থাকার কারণ বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য হন। সব ক্ষেত্রেই যে তারা খারাপ থাকেন তা নয়, অনেক ক্ষেত্রে সমবয়সী সমমনস্কা মানুষের সাথে থেকে তারা তাদের মতো ভালোই থাকেন। জীবনের শেষ পর্যায়ে এসে যদি এই বৃদ্ধ মানুষগুলি আমাদের কাছ থেকে একটু ভালো ব্যবহার ভালোবাসা না পান, বৃদ্ধ বলে যদি আমরা তাদের সরিয়ে দিই, সেটা খুবই অমানবিক হবে, যেটা কখনোই কাম্য নয়। তাই চলুন আমরা এই প্রবীণ নাগরিকদের, আমাদের বাড়ির বৃদ্ধ বাবা মা ঠাকুমা এদেরকে আপন করে নিই, সারাদিনে কিছু সময় তাদের সাথে কাটাই। তাদের ভালো লাগা, তাদের খারাপ লাগা, তাদের সারা দিনটি কেমন করে কাটলো এসব আমরা শুনি, একটু সময় তাদের জন্য দিই, তাহলে দেখবেন তারাও ভালো থাকবে, আমরাও ভালো থাকব।
1: এতক্ষণ বয়স্ক নাগরিকরা কি সত্যি অবহেলিত, এই বিষয়ে বললেন সুতপা গুহরায়।

আমাদের প্রত্যেকটি শিল্প মাধ্যমের এক একটি নিজস্ব ভাষা এবং অনুভূতি আছে। সেভাবেই গানও আমাদের জীবনে আনে এক সম্পূর্ণ ভিন্ন ধর্মী অনুভূতি। ভাষা এবং সুরের সঠিক সংমিশ্রণে গান আমাদের জীবনে সৃষ্টি করে নানা রঙের আবেশ। শুনুন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।

কাজী নজরুল ইসলামের সৃষ্টি রাজ্য জুড়ে যে গভীর জীবনবোধ, মনন এবং অনন্য সাধারণ প্রতিভার প্রকাশ, তা আমাদের মুগ্ধ করে, বিস্মিত করে। তার বিস্ময়কর প্রতিভা কখনো কোনো বিশেষ ভাবনায়, কোনো বিশেষ চিন্তায় সীমাবদ্ধ থাকেনি। কখনো অন্যায় অবিচার দেখে তিনি হয়েছেন প্রতিবাদে সোচ্চার, আবার বিশ্ব প্রকৃতির রূপ মাধুর্যে কখনো তিনি মগ্ন সাধক, কখনো উদাস বাউল।

কান্তকবি রজনীকান্তের গানে আধ্যাত্ম চিন্তাই প্রবলতর, আত্মনিবেদনই তাঁর গানের মূল সুর। বিশ্বজনীনতা, বিশ্ব মানবতা আর সবার উপরে অনন্ত পুরুষের সাথে মহামিলন তাঁর গানের মূল কথা। শুনুন রজনীকান্তের গান, শিল্পী মিতা হক।